0: খোবার নথিক সবেত কি নামেরান
1: দারিয়া জামিম মিরা ওরে মাতা তো মায়ে দিল দি
0: এরিয়া কোড ই লং নেঙ্গে আনু ক্লাসরুম কি নেতি গে আগি নেতে গে বিক চকি গোবর ইং সবেত মলিয়া থাবার নথি
2: মাই লাভার বয়
0: ইউ আর ক্লাস কোন অল রাসিস্ট টু চেঞ্জ